0: দেখেছ মগন বাবু? ফাঁদ তো দেখনি, তোমার সাজানো বাবাজির এখন আঁশ ছাড়ানো হচ্ছে কোতোয়ালিতে। বামাল সমেত গ্রেপ্তার।
1: জয় বাবা ফেলুনা।
0: এবারে যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা একবার দেখতে হচ্ছে মগন বাবু।
2: কেতু কেত টাকা চান আপনি মিস্টার মিত্র? কেতু টাকা, কেতু টাকা চান বলুন।
0: যারা গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করায়, যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু।